0: कुलास तुम कुफा भी
1: नतो ये फियो फलाना ना यंबुना ना ते फलाना ना इराय सम्पी सुमार वो तबे रेनी सुसी रेनी पेपे बोप्तान चीचन लुटकरे ने ना माना चास साने मिला फाने ताना ना पेपे कुछ साले तो चाइना मिस सन मिला प्याज ना चाने बानी या चाने तेनारा ना निकिस केले ना जान रेन पर अब चंपले फाना प्याज ना चाने चिबुआ जाने इस तो दिलो माई ते नो रे मकेने अम्बे नो पार रे बच्चे सिना सुरो ते ने आचों पार दिवे ना चीस माना चाने बसान तू कुन चीला ना सुरो जवा तू कुन रफ ताई जा चाने पेंडुआ ना ने किस कुले वफ़ाता तो कुने उपतान चंद्रा ना पारा
2: Fanana na imbuna na fanana panjakana rehetra ohatrany ny arabe ny fototsavotsasa panjakana rehetra ireny ny poto andrinjiro reny ireny jiro apetaka ny jirama rehetra ireny zay ny fanana ny imbonana izy daholo efa fanana panjakana rehetra atseto aloha zany tsy mbola tena hoe tao anatin'ny fifanajana tsika tsy ampy mihitsy zany le fampitaizana sy fampitondrana mihitsy ny tena tsy mety eto amintsika zany mahatonga an'izay satria ny olona tsy manomezaka tsy manaja an'ireo fa manimba fotsiny mangalatra ny vahaolana tokony arosy dia tokony asiana fanabiazana mihitsy ny olom-pirenena tsirairay avy mba asiana fananarana ary raha misy ny mangalatra sy manao ny tsy mety dia tokony faizina araka ny lalàna mihitsy dia amin'izay tsy misy mangalatra sy manimba tsony ireny
3: fanana imbonana zany dia fananam-panjakana ke imbonana vahoaka zany zay le fanana imbonana sy dia misy manaja firy tsony le izy amin'izao fotoana zao teraka vokadratsy amin'ny zavatra rehetra mihitsy nyle izyko ohatra zao ny mpamily zao re mpanao sombaina daholo dia lasa manaonao foana mpamily tsy re mandeha moramora zany tsy katera dia fitesiny efa tsy tsotsotsony dia mandeha mafy lasa miteraka zava-doza zany le izy tokony isy lalàna mahentitra mihitsy zany aloha ny tena marina tokony isy le lalàna mahentitra dia amin'izay moa manaja le fanana imbonana le vahoaka
4: ny fananana eo ambonana dia fananana iraisana amin'ny besiny mafo hitambarana zany hoe tsy anahko rehefa zany le izy fa hitambarako amina mpiaramonina manodidina tsara roa misy ny olona zay mbola tena manaja sotoavina malagasy manaja zany hoe fananam-pirenena zany a dia tena manaja atsaka ny sandavany amin'ireny misy ny mpianatra teko zay voabe any tsekony a mahafantatra tsara mihitsy hoe azariana eny amin'ny lalana ny fako dia afaka mitsipina andreny fako ireny izy aterina ny mitoerana izay tokony ametrahana azy vaaolana mety sy tsara indrindra ahafahana manaja n'izay fananana imbonana izay anankiray aloha miainga avy ao tokantrano ilay izy avy amin'nyray aman-dreny sy ny zanaka zany a mifanabe mifanovo zay mihitatra trany amin'ny sekoly moa zany fampianarana zany le fanentanana ny fanentanana atao amin'ny vahoaka mba fanentanana hoe tena azony sainy a ary mazava amin'ny tsara fa mazana koa mantsy le fanentanana taotsika lasa publicité le izy fa tsy fanentanana dia tsy misy vokatsoa eo amin'ny fiainany vahoaka mihitsy any
0: Sotra tombokolahy, sotra tombokovavy.